মানে তোমাকে করে নেছি তাহলে তার সাথে তুমি দিতে দেবে আর এদিকে কেউ কোনো কারণ তখন তুমি আসা